0: luxus এবং চিন্তা তথা আপনার মুক্তি আমরা মুখরোগাটো মুক্তি সকিন্তা
1: 40% কাছে নিয়মিত স্বাস্থ্য যাচ্ছে।

প্রতি আমার উপভোক্তার অভাব সংরক্ষণ করা শুদ্ধ উপভোক্তার ভারত আবাসী করা ধারণা করার মাধ্যমে উপভোক্তা এক সংরক্ষণ মসজিদের মাধ্যম উপাত হচ্ছে তার প্রতি ধুঙ্গেল উপভোক্তা আদালত বা হার সম্মান চারিষ্ঠ মুদার কর্তা আলোক আলোক আর্থিক পার্সোনা খেলা সপ্রথ মুদার কর্তা বৃহৎ চান জাতির বাজার অধিকার কর্মী খোলা মহাসংবিধান মৌলিক হক কর্ম উপভোক্তা করা অধিকার সুনিশ্চিত করে সেটি মাত্র প্রভাবকারী কারণে নিশ্চিত কঠোর বাজার কার্যক্রমের মঞ্চ দাবি করতেছে সুরেশ গৌতম রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগ করা আধিকারিক কারণ ব্যবসায়ী পবন গুপ্তা ঈশ্বরী কুমারী বিকাশ আচার্য সুনীল শ্রেষ্ঠ সার্বিক সুরক্ষার মুদ্দা ও উপভোক্তা মহাপ্রপক্ষের উপমান জোর রাখি পাঠেমা উপভোক্তা আদালত গঠন করা প্রণা জোর রাষ্ট্রীয় সমাচার উপাধ্যায় রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির রাষ্ট্রপক্ষ সভাপতি এবং পূর্ব উপপ্রধানমন্ত্রী সরকার আপন বক্তব্য বাজার অনুসার কামী কলসে পার্টি হস্তক্ষেপ করা প্রক্রিয়ার বাজার কাঠমান্ডুমা নেপালী বা উদ্যমী মঞ্চ বাইশ বার্ষিক সাধারণ সভা মুখ্যমন্ত্রী সভাপতি রামী সানে অসীম গঠন সরকার বা কার্যশৈলী ও স্থায়িত্বকর বিষয়মা টিপ্পণী করতে মা সরকার বা কর্মসূচি ছড়িক বিরসে রাজনৈতিক দল उसे नियंत्रण करना वो फिर सही दगल मानना क्षमता अपना कंठ सुरक्षित गलत स्पष्ट कर सभापति रामी सारी सरकार अब हमें जो असफल निकल को उसी का उसी अवस्था आई देना अपने पर सचेत उल्लेख कर सरकार संचालन को प्रतिक्रिया हवाई उड़ान से तुलना करते हुए कबू काल प्राथमिक समस्या हुआ पहले कार्यालय उत्पन्न होना टर्बुलेंस अवरोधों से सभापति रामी छाने अर्जी करते सरकार में सही ढंग ने गंतव्य में पुगे प्रतिबद्धता समय व्यक्त कर राष्ट्रीय समाचार संघर्ष हमारा संदेश का समय पूरा लगा हमारा संदेश रहना से पहला मुख्य मुख्य संदेश भी करा राष्ट्रीय स्वतंत्र पार्टी राष्ट्र सभापति एवं पूर्व उप प्रधानमंत्री अभिलाई छाने सरकार अपन लक्ष्य अनुसार कामी कर पार्टी हस्तक्षेप करना ৭ বাজে নেপালী ভাষা খবর সন্দেশ ৬ বাজে তবে সমগ্র সমাচার বক্তব্য সকুশল করে হল প্রাকৃতিক সুন্দরিয়া হরিশঙ্কর ক্যামেরা মরণে সুন্দর এবং কুমার বিদায় রেডিও প্রভাবে শ্রী জিরাবি জয় গুরু।